ভাই সেই কিশোর কিনোরিংসু কুদরতু মাজ ওয়ালি সারে সারে দেশ দু মদে হাজস কি কিশোর প্রদেশ কিনোরিং জির ওয়ালি সারে রং ঐতিহাসিক দেশং কামরুসু মোনে কয়লাসু ইয়ঠিং বসপাগার থংকো ওয়ালি উষ্ক্রং তাকড়া সংস্কৃতি তাঙেস মশুর দেশং তো মোনে দেশংু হিসা কুপালি ওয়াল সারে খরি খরি রিমোনু তং তং গোম্মা ছোটা পঞ্জাব সুনসেন বদারিও মোনে দেশংু তিস খুনঙু মালিক আনে শ্রী শ্রী বদ্রীনারায়ণজি সেইকিনু মালিক তোষণিও কনসেস আনে কলম সিং রাজেশ রং ছত্তর সিং রাজেশ তোষণিও দংসি দোক সানস দোক থংকো বিবি ওয়ালি সারে প্র কিলা লি ওয়ালি হুন প্রদেশই মানি জু দুনিয়দেন মশুর হাচিস মদে জং নিজ সোরুম কোটি দেবী দেবতা গ আনে গো গুপ্ত তক তোষু তোষমদে টুকপা ভ্যালিসু রক্ষা আনে গো লান্স দংসি প্র মাতা কামাখ্যা দেবী জিলি তোষণিও অমিকসু উষ্কথানু মাত মূর্তিপং আসাম গুয়াটিচ দোক কর্ষিত্রিঙু বাতং বজ প্রবন্নো তাঙেস ওয়ালি চখেস দোক নিমো নিয়ম তো মদে শ্রদ্ধালু গৌরং বারং চানু তাঙেস মিনু ঠেপিং রং গাছং দোক লাঞ্চিস জং বন্নো নিত মোনে দেশং ওয়ালি উষ্ক্রং ঐতিহাসিক দেশং তো মদে ঠুলন্না জং দোক রামপুর বুশের সু উষ্ক রাজধানী তোস মদে জং ঠাকুর

মোহনলাল নেঘিজি স্লাই সে জুকি থো কি নঞ্চেচ নিও বাইসি সিমলাচু জাখু মন্দির ভগবান হনুমানজু মন্দির তুষ্মদে জু মন্দির ওয়ালি মশহুর রং পবিত্র হিন্দু ধার্মিক জাগা তো মদে জু মন্দির হিমাচল প্রদেশ রাজধানী সিমলাচু জোতেক চোটু দেন জাখু দেন দুষ্মদে জাখু মন্দির উস কথানু মুতাবিক জাখু মন্দির ভগবান হনুমানজু ইত ওয়ালি দোক তেক দোক ইতরাও রে ফুট দোক তেক মূর্তি দুষ্মদে জু দুনিয় দেন তেগে মূর্তি গণুজ দোক ইত্তোষ্মদে সিমলাচু দখুন কিসা হুন সিমলা বন্না তংমা হান্ত কচং খ্যামালি ভগবান হনুমানজু জু মূর্তি তাইম বসমদে মন্দিরু গরব গ্রিয় তরোলি দখুন আইল সমালি বজরংবলিজু দো বাঙনু দক আনেনু দক জু নিশান সংমরমর হুন রাগুদেন তাইম বস আনেনু দর্শন লানো তাঙেস ভক্ত ওয়ালি ওয়ার্কুজ বসমদে জং মন্দিরনু হুন নেসলো হুন মন্দিরু নেরং ওয়ালি বান্দ্রা নিসমদে যুগনু হুন ভগবানু দকুন সেন বংশচলি লসমদে ইত উস কথ হনুমানজি আনে হুন স্বর্গু অমিস হুন সঞ্জীবনী বুটি পচু তসমদে দেরং জং জাখু আনে ইয়াকু নামং স্যা দোক ঋষি দক তপস্যা লানো তস বুটি নিয়া মানি হুজু ইমু তাঙেস হনুমানজি জাখু দক আনিস বং তাশ্চিত্রিঙ কথানু মোতাবিক হনুমানজি হালিঙাই আনিস তক বাঙু দ আনেনু বাং দক জু চোটু দেন তাশ্চিত আনেনু হতা বার তস বাই দশ দক খ্যান্তা আদং ডকং হুন রিমু ইুগ বিশিতরিঙ পাতাল লোক ইুগ বিশিতরিঙ দক আনে ঋষি ইয়াকু নামং সি দক জু জাগ নামং জাখুলি হাচি শ্রিঙ হনুমানজি সুখ্যান্তা ঋষি পং হে পল্টেটে বতগরিঙ আনে স দক লসিত নিও ইউমসি দক আনে মাবশিত ফুলনা তংমা কাল নেমি নামং সে আরাক্ষেস সুবজেস হনুমানজি আনে আই অমিস বোশিতস জং হনুমানজি পল্টেটে মাবন্নো দেন ঋষি ওয়ালি ব্যাকুল হাচিশীত দেরং হনুমানজিস ঋষি পং দর্শন লালা জু জাখু দেন আনেনু মূর্তি দোক হদরিং দোক আনি শতাপিত হাচিশীত মদে দোক বাইসেই জু মন্দির সিমলা চু খ্যান্তা মশহুর মাল রোড রং রিজ ম্যাদানোজ দোক তে মাস নিশ কিলোমিটার ওয়ার্কিও দোক ধুমা রিজ ম্যাদানোজ দোক হুন জাঙ্গালো অমিসলি হুন ইউনোগি মন্দিরো কিসা পশু মদে জুরং একে মাল রোডোজ দো খ্যান্থা জাখু রোপি জু সুবিদালি দুনিয় দক ইরে হুন ইউনস্যাগ স্যা দক ইনু মহানস্যাগ মালিঙা দগ গাড়িও বন্নালি দক সকেতো নিও বাইসে ভগবান হনুমানজু দক খ্যান্থা আনে দক হুন আনেনু কলিয়ুগু সাক্ষাৎ দক আনে ভগবান তোষ্মদে আনেনু চিরঞ্জীবী বরদানলি পরে রে হদেশি তরোলি দক জু পৃথিবী দেন আনে নিবাস লান্সমদে ধার্মিক কথ রং শাস্ত্রনু দক চেষি দুবাই কি হনুমানজি রে চিরঞ্জীবী মিনু চিরঞ্জীবনুজ আনে তশ্রিঙো আনে দক রে দক অমর মহাপুরুষনুজ ইত্তশ্রিঙো লঙ্ক কুমো মাতা সীতাজিস আনেনু অমর।